าตั้งความเมตตาไงปีเลยคุณไม่ละคุณอะไรหมดงั้นทำไรบริษัทก็ชิปยังจูดจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูแค่ตัวไปจะตานี่เอาดูเชไม่งั้นมาเนี่ยคุณคำเมตตาคุณน้ำหมดแล้วทำไมวะCampuchor Vikri Gornoye, Sikaunoye, Ani Marmat Gornoye, Nepal ke number one Haru and Sapro Education Center honi yao. Ok, CPN ma ta Campuchor Pauno ka saate, Campuchor Sikaunoye rokei kotom Vikri hale ma ghor ma bigriyo, ghor mai, bank mai, hawi school, office, dun suke sang swasta ma bigriyo. Tehi aayera pa banaone subidha pin chha juse. English language kaksha kubin vyavastha chha hoi. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system, hawi inverter ko battery pani pain chha. क्यामरा भरपूर तो इंटरनेट फोन पे जोड़ी छ थाउ हम मते आगे ताके औ तालो बेताल महिडेर फिर दुका पाइएला झुसी औ ये फोन नंबर 0215 45787 9842535541 अब गुड वेरी गुड वेरी गुड।